বিয়লি 5 বাজি 2 মিনিটত যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান যুববাণী। আজির যুববাণীত আছে সন্ধ্যা 6 বাজি 10 মিনিটত ভারতের স্বাধীনতা আন্দোলন আর নেতাজী সুভাষ চন্দ্র বোস এই বিষয়ে বর্ণালী মেধির কথিকা। সন্ধ্যা 7 বাজি 20 মিনিটত যুব কর্মশালা অনুষ্ঠানত অসমীয়া চিরসেউজ গীতর প্রথম খণ্ড। সমল ব্যক্তিরূপে উপস্থিত থাকিব বিশিষ্ট কণ্ঠশিল্পী শান্তা উজির আর প্রতিস্মিতা উজির। অনুষ্ঠানটির প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। লগতে আছে নিয়মীয়া গীতর অনুষ্ঠান, মনোরঞ্জন, মনালিসা দাসর কণ্ঠর আধুনিক গীত আর মূর অনুভবর গীত। নিশা 8:30 বজাত ভজনের অনুষ্ঠান। নিশা 9:30 বজাত ঘোষক ঘোষিকার প্রিয় গীতর অনুষ্ঠান রামধেনু। আর নিশা 10 বজাত শাস্ত্রীয় সংগীতর অনুষ্ঠানত মন্দির।

এটা এবার আমি লাগাই যায়, ভাল লাগে কি আমার, ভাল লাগে, ভাল লাগে কি আমার, এইবিলাক তোমালোকে পিছত কৰিব পাৰিবা, বেলেগ বেলেগ মই সেইবোৰ ভেৰিয়েশ্যন পিছত হ'ব। মামাতকে বেছি ভাল গায় সিহঁতি, গা চৰি দিয়া আৰু এতিয়া।

পুরা গানটো গাবা নেকি তোমালোকে এবাৰ? এতিয়া এবাৰ গাই দিলে হৈ গ'ল ন, এবাৰ পুরা গাই দিয়া। 1 2 3 start.